0: অবস্থায় ফ্যান ব্যান্ড কোনানা বিবিন্দু সমেগা সঙ্গে ওয়েবসাইট www.butaawaz.com হাম্রো পাত্র র বুতাওয়াজ মিডিয়া গ্রুপকো ফেসবুক পেজ মারফত বিশ্ববরেকে সাথ প্রসারণ ভইরেকো সাঁঝ সাত বজেকো বুদ্ধ খবর সকিও থপ সূচনা র জানকারীকা লাগি রেডিও বুতাওয়াজ শুনে রাখনু হোলা প্রাবিধিকমা সাথিনে জগতলাই ধন্যবাদ দিদি স্মৃতি বিদা হুন্ছু নমস্কার।
1: यो हावाहुरी को मौसम हो, हाम्रो सानो लापरवाहीले पनि डडेलो लाग्न सक्छ। वर्षौं देखि जोगाएको वन क्षेत्र क्षणभरमै खरानी बन्न सक्छ र फैलिएर गाउँघर सम्म नै पुग्न सक्छ। त्यसैले चुरोट विधिका ठुटा